0: আমি শিখ রাও তারা ও তারা
1: জি সামন
0: রানী জি কহাঁ হ্যায় উনসে কহো কি হম বিজয়ী হোকর আ গয়ে হ্যায় বিজয় মাল লেকে জলদি আয়ে
1: সামন রানী জি কি বিজয় মাল তো আপকে গলে মে পহলে সে হি সুশোভিত হ্যায়
2: রানী মেরি হাড়ি রানী মেরি বিজয় মাল